0: খাগর তলির, খাগর খাগর, খ নেই বলনা, খ, খাগর তলির, খাগর মতলব সমুদ্র কে তল মে, তো খাগর তলির, মানিক কিও, মানিক কিও নু, মানিক কিও নু লাগে লাগে,
1: লাগে লাগে,
0: হ্যাঁ, ইসকে আ গয়া হ্যায় আহা আহা, মাতির বুকুত, মাতির বুকুত, মনোর মালতি, বুটলো মনোর মালতি বুটলো, ইসকে বাদ ফির ওই আ জায়েগা এই মাতি রে মরো মতে, ফির দূসরা অন্তর হ্যায় মনোর করণী রে, হুরর হুরর পাপড়ি রে, পাপড়ি রে আজি, ইতনা হো গয়া না, আগে হুকুমার থাপো না হুজুয়া, হুকুমার থাপো না হুজুয়া, আগে লেখা না হুন্দর খুদিনর, খুদিনর নি খনি খ, খুদিনর নতুন দৃষ্টি, এটা কুছ রা ত জেসা বোলনা সফট করকে, দৃষ্টি দৃষ্টি শনি সাই বোলনা, দৃষ্টি দৃষ্টি কোনো না হুয়া, আগে না, আচ্ছা ঠিক আছে, গানা শিখানা শুরু করতে হ্যাঁ, স্বর দিয়ে যা।

আমি তো ভয় বাসার মোবাইল অ্যাপ দ্বারা বাসার টাইমের একটি রোবট নাইটি তোমার ভোরবেলা কোনো যে ধরে বসে ঘুরবে শেখাচ্ছে তারপর রাত দুটা বসে শেখাচ্ছে ছিল